অনুষ্ঠানে আজ রয়েছে অনুষ্ঠান কথায় ও গানে। অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই উক্তিটি, মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে, এমন ভগবত প্রেম আমার নেই, আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন বলবো জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। শ্রোতা বন্ধুরা, এখন বলবো ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হৃদয় দিবস সম্পর্কে কিছু কথা। বিশ্ব হৃদয় দিবস প্রতিবছর 29শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। হৃদরোগ ও স্ট্রোক সম্পর্কে মানুষকে সচেতন করা এবং হৃদযন্ত্র সুস্থ রাখার গুরুত্ব তুলে ধরাই এই দিবসের প্রধান উদ্দেশ্য। হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য ঝুঁকি, তাই হৃদযন্ত্রের যত্ন নেওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত আবশ্যক। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার, ধূমপান, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। হৃদযন্ত্র সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম বা হাঁটা, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশে সচেতনতামূলক আলোচনা, স্বাস্থ্য পরীক্ষা, পদযাত্রা ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মানুষকে হৃদরোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানানো হয়। হৃদযন্ত্র আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই এর যত্ন নেওয়া শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, পরিবারের প্রতিও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশ্ব হৃদয় দিবসের মূল বার্তা হল সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে হৃদযন্ত্রকে সুস্থ রাখা। সুস্থ হৃদয়ই পারে আমাদের জীবনকে আরো সুন্দর ও আনন্দময় করে তুলতে। এখন বলবো রানী রাসমণি সম্পর্কে কিছু কথা। রানী রাসমণি ছিলেন

উনিশ শতকের বাংলার একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, দানশীলা নারী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। তিনি সাধারণ মানুষের কল্যাণে অসামান্য অবদান রেখেছিলেন। তার জন্মবার্ষিকী প্রতিবছর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। সাহস, মানবসেবী ও সমাজ কল্যাণের জন্য তিনি আজও মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। রানী রাসমণি 1793 সালের 29 সেপ্টেম্বর কলকাতার কাছে হালিশহরের কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয়। স্বামীর মৃত্যুর পর তিনি জমিদারির দায়িত্ব গ্রহণ করেন এবং দক্ষতার সঙ্গে তা পরিচালনা করেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন। রানী রাসমণির সবচেয়ে বিখ্যাত কীর্তিগুলোর একটি হল কলকাতার দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা। এই মন্দির পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাধনা স্থল হিসেবে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। এছাড়া তিনি রাস্তা, ঘাট, স্নানের স্থান ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে অর্থ ব্যয় করেন। তিনি অন্যায় ও শোষণের বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদ করতেন। সাধারণ মানুষের অধিকার রক্ষায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার দানশীলতা, দৃঢ়তা ও মানবিকতা তাকে বাংলার ইতিহাসে এক স্মরণীয় নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রানী রাসমণির জন্মবার্ষিকী আমাদের মানুষের সেবা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজের কল্যাণে কাজ দেয়। তার জীবন ও আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। এবারে বলব মাতঙ্গিনী হাজরা সম্পর্কে কিছু কথা। মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সাহসী ও দেশপ্রেমিক নারী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন। তার মৃত্যুবার্ষিকী প্রতিবছর গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দেশের স্বাধীনতার জন্য তিনি আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। মাতঙ্গিনী হাজরা 1870 সালে মেদিনীপুর জেলার তমলুকের নিকটবর্তী হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাধারণ পরিবারের মানুষ হলেও ছোটবেলা থেকেই সংগ্রামী ও সাহসী ছিলেন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। লবণ আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি তমলুক অঞ্চলে একটি মিছিলের নেতৃত্ব দেন। ব্রিটিশ পুলিশ মিছিল থামানোর চেষ্টা করলে তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে যেতে থাকেন। পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পরও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি এবং দেশপ্রেমের স্লোগান দিতে দিতে শহীদ হন। তখন তার বয়স ছিল 73 বছর। তার সাহসিকতার জন্য তিনি মানুষের কাছে গান্ধী বুড়ি নামে পরিচিত হয়েছিলেন। মাতঙ্গিনী হাজরার মৃত্যুবার্ষিকী আমাদের দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের শিক্ষা দেয়। তিনি প্রমাণ করেছিলেন যে দেশের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার আত্মত্যাগ আমাদের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, এবারে আকাশবাণী শ্রী বিজয়পুরামের পক্ষ থেকে একটি ঘোষণা। আকাশবাণী শ্রী বিজয়পুরাম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের ঊর্ধ্বসীমা 31 আগস্ট 2026-এ 40 বছর। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরাম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরামের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরামে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5 অক্টোবর 2026-এর মধ্যে। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরামে যোগাযোগ করুন। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো স্থানে বজ্রবিদ্যুৎ সহ

0: হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি ওয়ান্ডুর আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কালীঘাট আগামীকাল রাত 8:00 শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন দুপুর 3:00 ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলি বয় আগামীকাল সকাল 7:00 শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ স্বরাজদ্বীপ স্টেট আইল্যান্ড কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7:00 রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
1: नमस्ते, गोयनकाज की तरफ से आप सभी को दुर्गा पूजा की हार्दिक शुभकामनाएं। इस दुर्गा पूजा अपने स्टाइल को दीजिए एक नया फेस्टिव टच। गोयनकाज में आ गया है दुर्गा पूजा का न्यू कलेक्शन। लेडीज हो या जेंट्स, लेटेस्ट डिजाइन्स, ब्यूटीफुल कलर्स और स्टाइलिश फेस्टिव आउटफिट्स। तो देर किस बात की, इस दुर्गा पूजा शॉपिंग हो तो गोयनकाज से। गोयनकाज की तरफ से শুভ দুর্গা পূজা।
0: এবারে অনুষ্ঠান কথায় ও গানে।

মানুষ সুদূরের পিয়াসী, সুন্দরের পূজারি। সুন্দর মানব মনকে আকৃষ্ট করে, সৌন্দর্যে ভরিয়ে দেয় অন্তরকে, অনির্বচনীয় আনন্দে মন ভরে ওঠে। প্রকৃতির অপরূপ রূপের প্রকাশ পাহাড়ে পর্বতে, নীল আকাশের বুকে, সমুদ্রের উচ্ছ্বাস নীলাভ রূপে, প্রকৃতির বিচিত্র গন্ধে বর্ণে। তাই গণ্ডিবদ্ধ ক্লান্ত জীবন সীমার গণ্ডিকে অতিক্রম করে অসীমের আহ্বানে পাহাড়ে পর্বতে সিন্ধু দর্শনে প্রকৃতির শোভার মধ্যে বিচরণ করে, ভাবুক হৃদয় প্রকৃতির সৌন্দর্যে অবগাহন করে, অভিভূত হয়। কবিমন ভাবকে প্রকাশ করেন কাব্যে, চিত্রকর চিত্রে, সঙ্গীতজ্ঞ সুরের মূর্ছনায়। সাধারণ মানুষ প্রকৃতির এই বহিঃসৌন্দর্য স্নাত হয়েই তৃপ্ত। কবিমন আরো কিছু অধিক পেতে চায় এই সুন্দরের সৌন্দর্যে।

দেশ ভ্রমণ ছাড়া জ্ঞানের প্রসার সম্ভব নয়। স্কুল কলেজের শিক্ষায় মানুষ সাধারণত যে জ্ঞান লাভ করে থাকে তা পুঁথিগত এবং সীমাবদ্ধ। বই পড়ে আমরা যে জ্ঞান অর্জন করি তাকে আমরা বাস্তবে প্রত্যক্ষ ও রূপায়িত করতে চাই। আমাদের অর্জিত বিদ্যাকে বাস্তবের মধ্যে প্রত্যক্ষ করতে হলে এবং তার সঙ্গে নতুন নতুন জ্ঞান সংযোজিত করে জ্ঞান বৃদ্ধি করতে হলে ভ্রমণ একান্তই আবশ্যক। পুঁথিগত বিদ্যার সঙ্গে বাইরের পৃথিবীর জ্ঞান মিলিয়ে নিতে পারলেই শিক্ষা সার্থক ও সম্পূর্ণ হয়। এই জন্যই বর্তমানে অন্যান্য দেশে দেশ ভ্রমণ শিক্ষার অন্যতম অঙ্গ হিসেবে গণ্য করা হয়।

বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। বুনো

আমরা বইয়ের মধ্যে দিয়ে বহির্বিশ্বের সঙ্গে পরিচিত হই। আমরা সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল ইত্যাদি পড়ি এবং তার মধ্যে দিয়ে বিশাল পৃথিবীকে জানবার চেষ্টা করি, কিন্তু তাতে আমরা কতটুকু সাফল্য হই? পুঁথির ভেতর দিয়ে বিশাল পৃথিবীর কতটুকু পরিচয় আমরা পাই? আমাদের সব শিক্ষাই অসম্পূর্ণ থেকে যায় যতক্ষণ না পর্যন্ত আমরা পৃথিবীর মানব সমাজের সাক্ষাৎ পরিচয় না পাই। আমাদের পুঁথিগত এই শিক্ষাকে যেদিন প্রত্যক্ষ করে নিতে পারব এবং বাস্তব সত্যকে গ্রহণ করতে পারব

সেই দিনই শিক্ষালয়ের শিক্ষা সার্থক হয়ে উঠবে। দেশ ভ্রমণের মধ্য দিয়ে পুঁথিগত বিদ্যাকে যাচাই করে নেওয়ার সুযোগ পাই, তাই দেশ ভ্রমণ শিক্ষার অচ্ছেদ্য অঙ্গ হিসেবে গ্রহণ করা উচিত।

আমরা আমাদের পরিবার, সমাজ ও দেশ ছাড়া অন্য কিছুকে জানবার চেষ্টা করি না। যেসব আচার ব্যবহার ক্ষুদ্র সীমার মধ্যেই বড় হয়ে ওঠে তাকেই সত্য বলে বিশ্বাস করি। কিন্তু বহির্বিশ্বের চারিদিকে যে বিচিত্র মানব সভ্যতা রয়েছে তার সঙ্গে নিজেকে এক করে নিতে পারি না। আমাদের সত্য জ্ঞান ও প্রগতির পথে পদে পদে বাধা সৃষ্টি করে, আমাদের নানা সংস্কারে পরিপূর্ণ বাধা ধরা নিয়মে। দেশ ভ্রমণের মধ্যে দিয়ে মানুষ সেই বাধাকে উল্লঙ্ঘন করে, সংস্কারের ক্ষুদ্র গণ্ডিকে অতিক্রম করে, অন্তরকে মুক্ত করে, পবিত্র করে, পূর্ণ করে। বৃহত্তর মানব সমাজের সঙ্গে পরিচিত হওয়ার ফলে মানুষ যে শিক্ষা লাভ করে তা স্কুল কলেজে বসে ইতিহাস ভূগোল ইত্যাদি পড়া অপেক্ষা অনেক

শিক্ষা ও জ্ঞানের সঙ্গে অভিজ্ঞতাও মানুষের জীবনের বড় সম্পদ। অভিজ্ঞতার ভিতর দিয়ে মানুষ শিক্ষাকে অনেকটা বড় করে তুলতে পারে। দেশ বিদেশে ভ্রমণের ফলে মানুষ কেবলমাত্র শিক্ষাই লাভ করে না, নানা অভিজ্ঞতা ও সে সঞ্চয় করে, যে অভিজ্ঞতা মাতৃভূমির মঙ্গল সাধনে ব্যবহৃত হতে পারে। বিদেশ ভ্রমণের ফলে যুগের গতি প্রকৃতি বুঝতে পারা যায় এবং সেইভাবে নিজের দেশকে চালিত করা যায়। এই জন্য দেশের ব্যবসায়ী, শিল্পী, রাজনীতিবিদ প্রমুখ লোকেদের বিদেশ যাওয়া বিশেষ প্রয়োজন। অনেকে আনন্দ পাওয়ার জন্য দেশ ভ্রমণে বের হন। ভ্রমণের প্রতি মানুষের আকর্ষণের এটাও একটি বড় কারণ। আনন্দ লাভের সঙ্গে হৃদয়ের প্রসরণ ও পারস্পরিক বোঝাপড়াও দেশ ভ্রমণের একটি উল্লেখযোগ্য ফল।